0: চিন্তা করে নাই, তোর কুমার গুণ জয় সাগর, তোর কুমার গুণ জয় সাগর,
1: কুমার গুণ জয় সাগর,
0: তো পুত্র মৃত্যু এলে মর মৃত্যু এবার।

বুঝলাম বাবু প্লাধ দেখ তুমি এই মোহর প্রণাম নিয়ম তোমার জননী প্রভু ভগবান আসিলাম শেষ সময়।